0: तोरान कराम सूद वकालत का काम करता है जब भी आपको एक बढ़िया वकील की जरूरी पड़ गया है।
1: Ingeschreven en gespecialiseerd in de rechtsgebieden register van de orde. Algemene rechtspraktijk, hieronder vallen burgerlijk recht, oftewel civiele zaken, bestuursrecht en strafrecht. Personen- en familierecht, zoals echtscheiding, alimentatiezaken, omgangsregelingen, ouderschap en erkenning. Jeugdrecht met volgende gebieden: jeugdbeschermingsrecht, onder toezichtstelling, uithuisplaatsing en jeugdstrafrecht.
0: Advocatenkantoor aan het Raamsoet, aan de Hof van Delft, Laan 87B. Delft meer, telefoonnummer 015 21 59 22 7.
2: Voor hulp bel nu 015 21 59 22 7.
0: Advocatenkantoor aan het Raamsoet.
3: U luistert naar Hindustani Radio, Radio Faro.
4: Digitale radio, Fahon FM.nl.
5: Dit is het Fahon Hindustani Radio Nieuws. Goedemorgen, ik ben Bart Meijer. Het wordt steeds lastiger om een pleeggezin te vinden voor kinderen die niet meer thuis kunnen wonen. Vorig jaar stopten er opnieuw meer pleeggezinnen dan dat erbij kwamen. Dat blijkt uit cijfers van Jeugdzorg Nederland. Door dit hardnekkige tekort moeten vaker worden uitgeweken naar andere opties zoals een gezinshuis. Met de nieuwe campagne en online voorlichting hoopt Jeugdzorg Nederland snel meer mensen te motiveren om pleegouder te worden. Particuliere beleggers verkopen hun huurwoningen nog altijd in hoog tempo. Hierdoor krimpt het aanbod in de middenhuur steeds verder. En dat is een probleem, want de middenhuur is een belangrijk onderdeel van een gezonde woningmarkt. Het is namelijk het vangnet voor mensen die geen woning kunnen kopen, maar te veel verdienen voor de sociale huur, maar ook weer te weinig voor de vrije sector. Er rijden geen treinen vanaf Rotterdam Centraal richting Barendrecht en tussen Rotterdam en Breda. Dat komt door een stroomstoring op het spoor rond Rotterdam. ProRail zegt tegen nu.nl dat door de storing 5 treinen zijn gestrand. Reizigers wordt geadviseerd de reisplanner goed in de gaten te houden voor de actuele informatie. En een echtpaar uit de Amerikaanse staat Michigan is aangeklaagd voor moord en kindermishandeling na de dood van een 7-jarige zoon. Volgens de aanklagers overleed de jongen vorig jaar door jarenlange verwaarlozing. Het kind woog 116 kilo. Ook de 5-jarige dochter van het stel zou zijn verwaarloosd. Het weer tenslotte. Het is overal droog en de zon schijnt volop. De temperatuur stijgt vanmiddag naar 22 graden aan de kust tot een zomerse 25 graden in het midden van het land. In het zuidoosten kan het nog 28 graden worden.
2: En tot zover het nieuws op Fahon Hindustani Radio.
6: Adverteer nu bij Fahon Hindustani Radio en bel met de afdeling sales. Telefoonnummer 070 365 22 47.
7: सब लोगों ने बड़े अच्छे से सुना और क्या करना चाहिए न्यूज में, क्या कहाँ हो रहा है इस न्यूज में, ये सब चीज़ रहता है दुनिया का खबर। लेकिन हम अपना खबर जो है सुबह के लिए वो भी कुछ चाहे ना, क्या हमें भी क्या करना चाहिए। तो जब सुबह उठते हैं तो उस समय शहद और नींबू, यानी शहद डालकर पीने के 10 लाभ हैं। गुनगुने पानी में शहद डाल के क्या क्या लाभ हैं नींबू के साथ मिला के, ये चीज़ें हमको समझना ज़रूरी है। लोगों ने, कुछ लोग जानते भी हैं और जो नहीं जानते वो जान भी लेंगे। सुबह गुनगुने पानी के साथ शहद और नींबू के नियमित सेवन से सेहत से जुड़ी कई समस्याओं से हमारा हमेशा के लिए निजात मिल जाती है। निजात यानी छुट्टी मिल जाती है बीमारियों से। गुनगुने पानी में शहद के फायदे, इस बात से हम सभी वाकिफ हैं कि सुबह एक गिलास गुनगुना पानी में नींबू का रस और शहद मिलाकर पीना स्वास्थ्य के लिए अच्छा होता है। शहद को गर्म पानी के साथ लेने से वजन कम होता है और इसके नियमित सेवन से सेहत से जुड़े कई समस्याओं से हमेशा के लिए निजात मिल सकती है।
8: हाँ राजेंद्र जी, बात यह है कि ये जो आप हम लोग को ये संदेश सुना रहे हैं ना, और जिसे हम गुनगुना के बोले तो हल्का गर्म होना चाहिए और नींबू डाल के और इससे भी वजन कम होता है।
7: जो लोग मोटे लोग हैं, मामा जैसे लोग हैं, उनके लिए तो बहुत जरूरी है।
8: तो मामा को ये तो रोज पीना चाहिए।
7: हाँ